দেখ মালক ভিনতিস রন নাই নয় কোম্পানি নাই রাডি লিবার আর সির তো আউ নাই তুইর মাই এই হাই তুইর মাই তা বানে বে হাই তুইর মাই তাহলে তা মেসাজ আই লালে তুই রাস নে ওইটাও এই গসা থাকা মানে মেসাজ না আরো কাস নেই তেমনি তাহলে এতে ডিএম লাইফ আলি মানে কনসেগে তুয়া সঙ্গে রে কনসেগে আলো হাউ হালু হাতিয়ানো মানতান দুনি মানতানে বে মা কুলু খাওয়া ডোমি নিয়ে ফো ডোমি বানিয়ে ফোতাম ফোতাম ডোমি হতো তু বানিয়ে একুশ মাই নিয়ে কানে কা সত্তু আমাকে কানে কারু মাস বুনিতে মাস লাতে নেই মুতু আমি ককহে কক হাতে নেই মুতু আর কনসে গেল নিয়ে নেহ আমাক যে নেহ আমাক রে তুর আমাক নেই আই হ্যাঁ তো দুরু আকে আই তো দুরু তো সাঙ্গারিয়াস দেছা